0: Chez du béton, bah attends, non mais quand même.
1: Oh, s'il te plaît.
2: Ça va pas faire du bien.
0: S'il bon, te plaît. Le fameux. C'était Arsenic. C'était le groupe Arsenic, c'est le duo. C'est les frères Lino et Calbo. Ils étaient en featuring avec les Negma.
3: By subscribing to Radio Adelaide this Radiothon, you're supporting us to provide quality local content for you, our Adelaide audiences. You're supporting your favourite presenters and shows and your local not-for-profit community radio station. Subscriptions start at $45 for concession, $80 for a full subscription, or become a passionate subscriber for $120, all valid for 1 year. We're introducing band subscriptions for $90 and family member subscriptions for your kids, pets, or anything else for $30. We also offer an ongoing monthly $10 subscription with automatic renewal. Connect with your community radio station by going to www.radioadelaide.org.au and subscribe or donate.
4: Radio Adelaide, on digital radio, online and 101.5 FM.
5: Alap Adelaide. Alap Adelaide. Namaskar Srota Bundura. Radio Adelaide 101.5 FM এর বাংলা অনুষ্ঠান আলাপ অ্যাডিলেড নিয়ে আবার আমি হাজির শুভেন্দু থাকব আপনাদের সাথে আগামী এক ঘন্টা কথায় গল্পে ও গানে শ্রোতা বন্ধুরা আলাপ অ্যাডিলেড রেডিও অ্যাডিলেডের বাংলা অনুষ্ঠান আলাপ অ্যাডিলেড আপনারা প্রিয় ভারতী চ্যানেলে এই অনুষ্ঠান শুনতে থাকেন প্রতি মাসের দ্বিতীয় রবিবার দুপুর একটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং এই অনুষ্ঠানের পুনঃপ্রচার হয় রাত ১১টা থেকে রাত ১২টা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমাদের বাঙালির সাধের দুর্গাপূজা শ্রোতা বন্ধুরা দুর্গাপূজা এসে গেল গতকাল ছিল মহালয়া পিতৃপক্ষের শেষ অমাবস্যা এবং তা আজ থেকে দেবীপক্ষের শুরু এবং এই দেবীপক্ষের ষষ্ঠ দিনে ষষ্ঠী থেকে আমাদের মাতৃ আরাধনা শুরু হয় আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য রয়েছেন আমাদের সবার প্রিয় রুমাদি রুমা চক্রবর্তী আমরা আজকে দুর্গাপূজা নিয়ে রুমাদির সাথে কথা বলবো রুমাদি
6: হ্যাঁ নমস্কার সকলে ভালো আছেন তো
5: রুমাদি দুর্গাপূজা নিয়ে যখন কথা হবে তো মহালয়া দিয়েই আমরা শুরু করি কিন্তু রুমাদি দুর্গাপূজা নিয়ে কথা বলা শুরু করার আগে তোমার কি মনে হয় আমরা একটা সুন্দর গান শুনে অনুষ্ঠানটা শুরু করি আমার মনে হয় দুর্গাপূজা এলে এই গানটা না শুনলে আমার দুর্গাপূজা শুরু হচ্ছে মনেই হয় না এই গানটি গেয়েছেন আশা ভোঁসলে এই অসাধারণ গানটি দিয়েই আমরা আজকেই অনুষ্ঠান শুরু করবো

0: শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের বিরতির পর। আজ কথা হবে দুর্গাপূজা নিয়ে। আমাদের সাধের বাঙালির দুর্গাপূজা, দুর্গাপূজা এলে একটা পুজো পুজো ভাব আসে। তো রুমাদি, মহালয়া থেকে শুরু করা যাক। তুমি প্রথমে রুমাদি মহালয়া নিয়ে কিছু বলো।
1: হ্যাঁ নিশ্চয়ই, মহালয়া তো আমার, এখানে যারা শুনছেন তাদের সকলেরই বোধ হয় আমার মতনই খানিকটা ছোটোবেলার স্মৃতিগুলো। ভোরবেলায় উঠিয়ে দেওয়া হলো, ওরে একটু শোন, শুনলে ভালো হবে, আজকে শুনতে হয়। মাঝে মাঝে ঘুমিয়ে পড়া, আবার ভাই বোনের মধ্যে একটা কম্পিটিশান যে আমি পুরোটাই জেগেছিলাম, আমি পুরোটাই শুনেছি এই গোছের। তো সকলেই জানে যে মহালয়া এসে যাওয়া মানেই হচ্ছে দুর্গাপুজো এসে গেল। মহালয়ার ছদিন পরে মহাসপ্তমী।
0: তরুমাদি একটু, ভোরবেলা সকালবেলা, মানে সকালবেলা নয় সাড়ে চারটে,
1: ভীষণ ভোর, মানে মাঝরাত্রির। তো আমরা যখন মহালয়ার কথা বলি তখন কিন্তু শুধু এই ভোরবেলার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের প্রোগ্রাম নয়, মহালয়ার গল্পটা কিন্তু আরও অনেক আগেকার, আমার থেকে বয়সে বড়, বীরেন্দ্রকৃষ্ণর থেকেও বয়সে বড়। ইনফ্যাক্ট আমাদের সভ্যতার সমান বয়স বলা যায় মহালয়া। মহালয়া একটা দিন, এর আগে তো কৃষ্ণপক্ষ গেছে, মহালয়া সব সময় অমাবস্যার দিনে পড়বে। তো এই যে মহালয়া নিয়ে আমরা এত মেতে উঠি, বছরে তো অনেকগুলো এরকম পক্ষ আছে। আমরা এর এটার কিন্তু শুধু কারণ দুর্গাপুজো নয়, এর কারণ কিন্তু রামায়ণ এবং মহাভারত দুই জায়গাতেই। হ্যাঁ, রামায়ণের গল্প দিয়ে যদি বলতে হয় তাহলে রামায়ণের গল্পের মধ্যে বলতে গেলে দুর্গা কিন্তু বাসন্তী। হ্যাঁ, দুর্গাপুজোর শাস্ত্রসম্মত যে সময় সেটা ছিল বসন্তকাল। বসন্তকালে যে পুজো হতো তার নাম বাসন্তী পূজা। দেশে বসন্তকাল তো ফাল্গুন চৈত্র মাসে, দুর্গাপুজো আমরা সেই সময় তো হতে দেখছি না।
0: আমরা যেটা করি সেটা অকাল বোধন।
1: অকাল বোধন, হ্যাঁ। আমি কিন্তু ছোটবেলায় এটা কখনো ভেবে দেখিনি। ছোটবেলায় যে কোনো কারণে বাসন্তী পূজা বলতে আমাদের সবসময় সরস্বতীর কথাই মনে হতো, বাসন্তী, হ্যাঁ, বাসন্তী রঙের শাড়ি ইত্যাদি। তো এই যে পৌরাণিক গল্পটা, এর গল্পটার কারণই হচ্ছে রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় যাচ্ছেন। এখন এই যে যুদ্ধ, এই যুদ্ধের কারণ হচ্ছে, যুদ্ধ তো প্রথমে নয়, যাত্রার কারণ হচ্ছে রাবণকে বলবেন যে সীতাকে ফিরিয়ে দাও। সেখানে গিয়ে উপস্থিত হয়ে দেখলেন যে রাবণ মোটেও অত সহজে ফেরাবেন না। কিন্তু শুরুটা কিন্তু এইভাবে যে রাম এবং সীতা এত বেশি অযোধ্যাবাসীরা ঘন ঘন যাতায়াত করতে লেগেছিল তাদের কাছে, ওরা ভাবলো যে আমরা একটু এই চিত্রকূট পাহাড় ছেড়ে নাসিক এইসব জায়গায় গিয়ে থাকি। সেখানে বেশ সুন্দর সময় কাটছে। এর মধ্যে থেকে রাবণের বোন সুর্পনখা গোলমাল বাঁধিয়ে ফেললো। রাবণ এক রাজাকে যুদ্ধে হারিয়েছেন, সেই রাজার সেনাপতির নাম ছিল বিদ্যুৎ জিহ্বা। রাবণ জানতেন না, কিন্তু বিদ্যুৎ জিহ্বা কিন্তু সুর্পনখার স্বামী। এও আবার কিছু একটা গোপনে প্রেমালাপ করে বিয়ে করার ব্যাপার হয়েছিল নিশ্চয়ই, কেননা কেন রাবণ জানবেন না তার বোনের স্বামীকে। যাই হোক, স্বামীর মৃত্যুতে সুর্পনখা ভীষণ বিরক্ত হলেন এবং রাগ করলেন নিজের দাদার ওপরে, কিন্তু বলতে তো পারছেন না কিভাবে তিনি প্রতিশোধ নেবেন। এই প্রতিশোধের জন্য উনি একদম নির্দোষ রাম এবং সীতাকে নিজের প্লটের মধ্যে জড়িয়ে ফেললেন। উনি বুঝলেন যে আমার দাদাকে যদি আমি বলি যে এই লোকটা খুবই সুন্দরী বউ, তোমার এমন বউ নেই কেন, এবং এ আমার তার উপরে খুবই অসম্মান করেছে, কিছু একটা করে যদি আমি এরমভাবে বলতে পারি, তো আমার দাদা যা রাগী মানুষ তক্ষণে কিছু একটা করে বসবে, এবং এর ফলে রাম তো কখনো পরাজিত হবেন না। উনি সুর্পনখা জানতো যে রাম কখনো হারবে না, এবং এই জন্য উনি ভাবলেন যে, এখানে উনি বলতে সুর্পনখার কথা বলছে, সুর্পনখা হলো যে এই করে যদি দাদার প্রাণটা নিয়ে নেওয়া যায় তাহলে কেমন মজাটা হয়, দাদা খুব জব্দ হবে, অথচ আমি যেটা করেছি এটা কেউ বুঝবে না। এই করে সুর্পনখা রাবণের কাছে, রামের স্ত্রী খুব সুন্দরী, একেবারেই ভালো মানুষের মতন আর থাকে, তুমি যাবে আর চুরি করে বউটিকে নিয়ে চলে আসতে পারবে, এরম বলে দাদাকে বোঝালো। তারপরে তো তার নাক কাটা গেল, তখন এর সত্যি একটা কারণ হলো যে আমি দাদার কাছে গিয়ে নালিশ করতে পারি এবারে। তো বুঝতে পারছো যে গল্পটা কত পুরনো এবং কত বেশি গল্পের ছলে শুরু হয় মহালয়ার কথা। তা এরপরে এখন এই যে আমি যা বললাম, এর মধ্যে তো বাসন্তীকাল থেকে শারদীয় পুজো হওয়ার কোনো গল্প এখনো শুরু হলো না। এর গল্পটা হচ্ছে নাসিক থেকে তো শ্রীলঙ্কা অনেক দূর। রামকে প্রথমে আর্মি জোগাড় করতে হলো, লোকজনকে জোগাড় করে যতক্ষণে উনি শ্রীলঙ্কার গিয়ে পৌঁছলেন, বা কন্যাকুমারীর উপকূলে যতক্ষণে, ততক্ষণ, সরি, ততক্ষণে শরৎকাল এসে গিয়েছে, এবং সেই জন্য বাসন্তী পূজা হয়ে দাঁড়ালো শারদীয়া পূজা।
0: রুমাদি, আমরা তো তাহলে অকালবোধন করছি অসময়ে, শরৎকালে শিউলি ফুলটুল না ফুটলে ঠিক দুর্গাপুজো দুর্গাপুজো ভাব আসে না। তো আজকে রুমাদি দুর্গাপুজো মানেই আগমনী, তো আগমনীর গান তো শুনতেই হবে। কথা একটু হলো, তারপরে আমরা আবার একটা গানের বিরতি নেব, বাজলো তোমার আলোর বেনু, সুপ্রীতি ঘোষের কণ্ঠে।
1: হ্যাঁ, বড় সুন্দর, বাজাও।

0: শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের বিরতির পর। কথা হচ্ছিল দুর্গাপুজো নিয়ে। তো আমাদের সাধের বাঙালির দুর্গাপুজো, এবছর দুর্গাপুজো আমরা করছি গুডউড কমিউনিটি হলে। 16, 17 আর 18 তারিখ অক্টোবরে গুডউড কমিউনিটি হলে আমরা অ্যাডিলেড বেঙ্গলি কানেকশনস আমরা মাতৃ আরাধনা করব। তো দুর্গাপুজো নিয়ে কথা বলতে গিয়ে রোমাদি, তোমার কি মনে হয় দুর্গাপুজোর সাথে কি আমরা শুধু এমনি নিছকই দুর্গাপুজো করি? দুর্গাপুজোর সাথে প্রকৃতি বা সাধারণ মানুষের কি কোনো যোগাযোগ নেই? দুর্গাপুজো কি শুধু গিরিরাজের মেয়ে, অমুক রাজার ছেলে, কৈলাস অমুক, এই ব্যাপারটা নিয়ে সাধারণ মানুষের সাথে বা প্রকৃতির সাথে দুর্গাপূজার কি সম্পর্ক?
1: এটা খুব ভালো একটা প্রশ্ন করেছ। আমার এটা অনেক সময় মনে হয়েছে যে রামচন্দ্র তো রাজা ছিলেন, তিনি গেলেন যুদ্ধে প্রচুর অস্ত্রশস্ত্র, ঢাল, তরোয়াল ইত্যাদি, কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের দেশে তখনকার দিনে তো চাষবাসের কাজে নিযুক্ত ছিল। বাংলাদেশেও তাই, আমার মানে বাংলা বলতে বঙ্গদেশ আর কি যা, সেখানেও তাই। তাহলে পুজোর যে ব্যাপারটা, এটাকে কি করে রাজারাজরার ব্যাপার থেকে উলুখাগড়ার ব্যাপারে আনা গেল, এই গল্পটা নিয়ে আমার একটা বেশ কৌতূহল ছিল। এবং এটার বেশ মজার একটা গল্প হচ্ছে যে এই যে দুর্গাপুজোকে শারদোৎসব বলা হয়, এটা কিন্তু শুধু শরৎকালের জন্য নয়, দুর্গারই আরেক নাম শারদা, অর্থাৎ কিনা শালিধানের দেবী। হ্যাঁ, শালিধান যে ছড়ার মধ্যে শুনেছি, সেই শালিধান আসলে এক ধরনের ধান এবং দুর্গা হচ্ছেন সেই ধানের দেবী। কাজে তার পূজার উৎসবকাল চাষবাসের চাতুর্মাসের মধ্যে একটা কালে, শরৎকাল। এমনটা আমি সুকুমার সেনের একটা লেখা থেকে পড়লাম। দুর্গাপুজো যে আসলে বৃক্ষ পুজো বা এর যে প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক, এটা বোঝা যায় নবপত্রিকার নিয়ম দেখে। যখন আমরা নবপত্রিকার ব্যবস্থা করি, আমাদের যিনি এখানে পুজো করেন সুপ্রতিম, ও আমাকে প্রত্যেক বছর বলে দেয়, রুমাদি 9টা কিন্তু ফ্রুটিং গাছের ডাল হতে হবে, অর্থাৎ চেরি, প্লাম, পিচ, আম ইত্যাদি। আমি এটা ভাবতাম যে আচ্ছা, আমাদের দেশে তো চেরি বা প্লাম নেই, তাহলে আমাদের দেশে কাদেরকে খোঁজা হয়? তো আমরা যাকে কলাবো বলি, ভেবে দেখলে বাংলাদেশের যে সাধারণ মানুষ তার কাছে কলা গাছ ছাউনি, খাদ্য। হ্যাঁ, আমরা কলা গাছের প্রতিটা পার্ট আমরা খাই, ভেতরটুকুও খাই, এবং সেই খাওয়ারটা আমরা কলা পাতার উপরে রেখে খাই। হ্যাঁ, কাজে এই যে কলাবোয়ের যে সবচেয়ে প্রয়োজনীয় 9টি গাছ, তার গাছগুলো হচ্ছে কলা, হচ্ছে তার অধিষ্ঠাত্রী হচ্ছেন ব্রহ্মাণী, কালীর কচু, দুর্গা ঠাকুরের হলুদ, কার্তিকের জয়ন্তী, শিবার বেল ইত্যাদি, এরম করে করে 9 রকমের গাছ, এবং লক্ষ্মীর ধান সবচেয়ে শেষেরটা বললাম। এর সঙ্গে 2টো বেলপাতা, শ্বেত অপরাজিতার ডাল, 2টো বড় কলা পেটা ইত্যাদি সব মিলিয়ে অপরাজিতার লতা এবং হলুদ সুতো দিয়ে তাদেরকে বেঁধে কাপড় দিয়ে মুড়ে গণেশের পাশে রেখে পুজো করতে হয়। শুধু কিন্তু কলা গাছ নয়, ওখানে 9 রকমের গাছ আছে। হ্যাঁ, আর আরেকটু গল্প আছে দুর্গাপূজার সঙ্গে প্রকৃতির যে ঘনিষ্ঠ সম্পর্ক তাই নিয়ে। দুর্গার যে স্নান, সেই স্নানকে আমরা মহাস্নান বলি। এই মহাস্নানের সময় 36 রকমের জিনিস লাগে,
2: যেমন
1: আশ্চর্য লাগে। হ্যাঁ, মানে তেল হলুদ, তারপরে এই যে জলগুলো, শাঁখ ধোয়া জল, গঙ্গা নদীর জল, গরম জল, গন্ধদক মানে সুগন্ধ দেওয়া জল, শুদ্ধ জল, তারপর তো পঞ্চগব্য, মধু, কুশোদক মানে কুশ ঘাস ধোয়া জল, শিশিরোদক মানে শিশিরের জল, ফলদক মানে ফল ধোয়া জল, ঘি, দুধ, তিল তেল, ইক্ষুরস বলতে আখের রস, দই। এছাড়া শুধু জল নয়, কয়েক রকমের মাটি লাগে। এর মধ্যে আছে রাজদ্বারের মাটি মানে রাজার বাড়ির সামনের মাটি, চতুষ্পদের মাটি মানে কোনো চতুষ্পদ জন্তু তার পায়ের থেকে মাটি, বৃষশৃঙ্গ মাটি মানে গরুর শিঙের আগায় যে মাটি লেগে থাকবে সেই মাটি, হ্যাঁ, গজদন্ত হাতির দাঁতের আগায় যে মাটি, তারপর তো বেশাদারের মাটি, নদীর উভয় কূলের মাটি, গঙ্গা মাটি, সব তীর্থের মাটি, সমুদ্রের জল ইত্যাদি, তারপর রাজবাড়ির দরজার মাটি এবং বেশ্যাবাড়ির দরজার মাটি, দুই সমান প্রয়োজনীয় এই পুজোয়। হ্যাঁ, 4 রাস্তার মোড়ের মাটি। এইভাবে বোঝা যাচ্ছে যে দুর্গাপুজো শুধু একজনের নয়, হ্যাঁ, এখানে দুর্গা ঠাকুর সকলে। আবার দেখতে গেলে প্রত্যেকটি ঠাকুর, এদের কিন্তু প্রত্যেকের সঙ্গে একটি করে জন্তু, এবং এই জন্তুগুলো কিন্তু সকলেই খুব মহান জন্তু নয়, ছোট্ট ইঁদুর সেও সেখানে জায়গা পেয়েছে। কার্তিক যাবেন ময়ূরে চেপে, লক্ষ্মীর প্যাঁচা, সরস্বতীর হাঁস এবং শিবের তো ষাঁড়। কেউ জলের জন্তু, কেউ জঙ্গলের জন্তু, কেউ হিংস্র, কারোর মুখে আওয়াজই নেই। কিন্তু এটা আমার এটা বেশ ইন্টারেস্টিং লেগেছে যে কোনো জন্তুটার সঙ্গে কোনো জন্তুটার মিল নেই। সব জন্তুগুলি যে বিরাট মহৎ, হাতি, সিংহ, বাঘ তা নয়।
0: সত্যি রুমাদি, এই ব্যাপারটা তো কোনোদিন খেয়াল করিনি। তুমি আজকে যেটা বললে সত্যি, সাথে যে এতগুলো আলাদা প্রাণী রয়েছে, ইনসিডেন্টালি তাদেরও তো পুজো হচ্ছে,
1: প্রত্যেকেরই পুজো হচ্ছে, প্রত্যেককে উল্লেখ করা হচ্ছে না, এদের প্রত্যেকের কথা আছে পূজোর শ্লোকের মধ্যে।
0: আরে বাহ, এটা তো দারুণ বলেছ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও অ্যাডিলেড 101.5 FM এর বাংলা অনুষ্ঠান আলাপ অ্যাডিলেড। আমি রয়েছি শুভেন্দু, আমার সাথে রয়েছে আমাদের প্রিয় রুমাদি, রুমা চক্রবর্তী। আমরা কথা বলছি দুর্গা পুজো নিয়ে। রুমাদি,
1: আচ্ছা, এই যখন সকলকে নিয়ে পুজো করার কথাই যখন হচ্ছে, তখন মহাভারতের খুব বিতর্কিত চরিত্র কর্ণ, কর্ণেরও কিন্তু একটা বিরাট অবদান আছে দুর্গা মহালয়া তর্পণ ইত্যাদি ব্যাপারে।
0: না, বিতর্কিত নয়, আমার কর্ণকে খুবই ভালো লাগে।
1: সেই আর বেচারাকে তার, হ্যাঁ, বেচারাকে তার জন্ম মুহূর্তে তার মা ত্যাগ করে দিল। আজকালকার দিনে হলে কাউন্সেলিং লাগতো,
0: আরে মরে যাবে জেনেও তার বর্ম দিয়ে দিল সবকিছু তো।
1: হ্যাঁ, না, সেই কর্ণের মধ্যে অনেক কিছু আছে যা খুব পুরুষোচিত আমার মনে হয়।
0: হ্যাঁ, কি বলছিলে কর্ণ?
1: তা আমি না, আমার ভাবনা যে এক এক সময় যখন মনে হয় যে আমরা যাদের বাবা মা বাবা আছেন, বাবা ছিলেন, দেশে আছেন, তারা তর্পণ করেন মহালয়ার আগের দিন অবধি, তর্পণ পিতৃপক্ষে তর্পণ করা। এর সঙ্গে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং যে যখন হিন্দু ধর্মে যে কোনো কাজ করতে যাওয়া হয়, সবসময় দেবদেবীর পুজোর আগে আমরা শুধু জীবজন্তু নয় বা জীব জগৎ নয়, পূর্বপুরুষদেরকে আমাদেরকে তৃপ্ত করে এই কাজে নামতে হবে। এই তৃপ্তির জন্য সবসময় যে বিরাট অনুষ্ঠানের দরকার বা বিরাট আয়োজনের তা নয়, কালো তিল এবং জল এতেই নাকি পূর্বপুরুষরা খুশি হয়ে যেতে পারেন। তর্পণ কথাটার মানেই কিন্তু হচ্ছে তৃপ্তি থেকে, সংস্কৃততে তৃপ্তি যে কথা সে তো, তারা তৃপ্তি হলে আশীর্বাদ করবেন, আমরাও আমাদের কাজে সফল হব, এরকম একটা ব্যাপার আছে। রামচন্দ্র কিন্তু লঙ্কা যাওয়ার আগে উনি তর্পণ করেছিলেন। মহালয়া তিথিতে যারা পিতৃমাতৃহীন তারা পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য করতে পারেন। এবারে এই যে তর্পণের ব্যাপারটা, তর্পণ করা হয় কেন, এটা খুব, এটার সঙ্গে কর্ণের একটা সম্পর্ক আছে। মহাভারতে বলা হয় যে কর্ণ যখন মৃত্যু হলো তখন তিনি তো স্বর্গে গেলেন, স্বর্গে গিয়ে তিনি তো স্বর্গে গিয়ে একেবারে একা পড়ে গিয়েছেন। তাঁর যত সব নোটোরিয়াস বন্ধুবান্ধব, জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধন, এরা তো কেউ স্বর্গে নেই এখন। এরা কিন্তু পরে, দুর্যোধন অন্তত পরে স্বর্গে গিয়েছিলেন, কিন্তু সেটা আবার অন্য একটা গল্প। কিন্তু এই কর্ণ যখন প্রথমে গেছেন, গিয়ে তার তো কিছুদিনের মধ্যেই তাকে তিনি দেখছেন কেবলই থালায় সোনামুক্ত হীরে জহরত সাজিয়ে তাকে খেতে দেওয়া হচ্ছে। উনি তো দু তিন দিন বাদেই বললেন যে, ইন্দ্রকে বললেন যে, বাচ্চা বাপু কী ব্যাপার, আমি এখানে এসেছি ঠিক আছে, বন্ধুবান্ধবহীন হয়ে পড়েছি, একা বোধ করছি, তার মধ্যে আবার খেতেও পাচ্ছি না, এটা কীরকম অত্যাচার, তাহলে মানুষ স্বর্গে আসবে কেন? তখন ইন্দ্র বলেন যে, দেখো তুমি তো সারা জীবন সোনা দানা দান করেছ, নয় মনে করছো তুমি অনেক কিছু করেছ, কিন্তু তুমি কখনো পিতৃপুরুষকে তর্পণ করে কিছু দিয়েছ, ওই জন্যই তোমার এরকম হচ্ছে। কর্ণ বলে, আমার তো দোষ নয়, আমি তো জানতামই না আমার পিতৃ পরিচয়, আমার মাও তো আমাকে কুরুক্ষেত্রে যুদ্ধের আগে এসে বললেন যে আমি হচ্ছি তার প্রথম সন্তান, আমি কী করে কাউকে দেব। তখন ইন্দ্র বলেন, ঠিক আছে, তুমি ছদিন সাত দিনের জন্য ফিরে যেতে পারো পৃথিবীতে, সেখানে গিয়ে তুমি পিতৃপুরুষের তর্পণ করো। এবং এই জন্যই দুর্গাপুজোর আগের ওই যে পক্ষটা পিতৃপক্ষ, তাতে তর্পণ করার জন্য লোকেরা হুড়োহুড়ি লাগিয়ে দেয়। যারা দেশে থেকেছেন বা গঙ্গার ধারে ছবি দেখেছেন, আজকাল তো সবাই রিল দেখতেই পান, ভিড় হয়ে যায়, পুরোহিতে পুরোহিতে ঠোকাঠোকি হয়ে যাচ্ছে তর্পণ করার জন্য। এবং ওই জন্য যে এই দুর্গাপুজোর সময় যে শুভ কাজ, সেটার আগে তর্পণটা আমাদেরকে সেরে ফেলতে হবে, তা না হলে কিন্তু পুজো ঠিক মতন হবে না।
0: আচ্ছা রুমাদি, দুর্গাপুজোয় 64 যোগিনীর পুজো হয়, বুঝলাম দুর্গা ঠাকুরের পূজা, 64 যোগিনী, এই ব্যাপারটা কি?
1: আসলে দুর্গা তো, আমরা যেমন দুর্গাকে ভাবি যে 10 হাত সিংহের ওপর অধিষ্ঠিত, কৈলাস থেকে এসেছেন ইত্যাদি, দুর্গার তো অসংখ্য রূপ, সতী পার্বতী এরা সকলেই কিন্তু দুর্গা। সতীর কথা যদি ভাবা যায় তাহলে সতীর তো অসম্ভব দুঃখের জীবন। সে বিয়ে করলো, তার বাবা তাকে বাদ দিয়ে একটা অনুষ্ঠান করলো, সে অনুষ্ঠানে সে জোর করে গেল, গিয়ে সেখানে গিয়ে সে মারাও গেল, স্বামীর অপমান হলো বলে সে ইচ্ছা মারাও গেল। এখন এই যে 64 যোগিনী, এর মধ্যে দুর্গা একজন, নানান জায়গায় এই 64 যোগিনীর মন্দির আছে। তা আমরা একবার, এটা আমার মনে হয় 2016-17 সালে হবে বা তারও আগেও হতে পারে, আমরা একবার উড়িষ্যা একটা মন্দিরে গিয়েছিলাম। তা আমাদেরকে সবাই বলে যে এটা হচ্ছে 64 যোগিনীর মন্দির। যে অদ্ভুত মন্দিরের কনস্ট্রাকশন, ওরকম গোল মন্দির আমি কখনো ইন্ডিয়াতে কোথাও দেখিনি। একদম গোল, মনে হচ্ছে যে একটা পুরোনো দিনের টেলিগ্রাফ টাওয়ার গোছের কিছু একটা, যেরকম ধরনের ইটে ঘেরা। এবার ভিতরে এটা, আর জায়গাটা হচ্ছে ভুবনেশ্বর থেকে 6 কিলোমিটার দূরে, হীরাপুর বলে একটা জায়গা, সেখানে তো ওরা কিন্তু পুজো করে প্রতিপদ থেকে। তার মানে ওরা দুর্গা পুজোর আগে থাকতে, আগে থেকেই শুরু করে, প্রথমার থেকে। তো প্রধান পুজোটা দশমীর দিনে হয়, যখন একদম ওই যেমন আমাদের এখানেও যেমন সন্ধি পুজো হবে, রাবণ যখন মারা যান সেই মুহূর্তটা সন্ধি পুজো। তো এই যে দশমীতে পুজো, এখন এই যে যোগিনীরা, 64 মূর্তি নিশ্চয়ই ছিল কোনো এক সময়, আমি যখন দেখেছি তখন কিন্তু 64 মূর্তি নেই, তখন গোটা 30 মূর্তি বোধ হয় আছে। এবং মূর্তিগুলো একদম গোল করে সাজানো, ঠিক রোমানরা যেরকমভাবে চারপাশে মূর্তি একটু বাদে বাদে ইভেনলি দূরত্বে, অদ্ভুত, খুব ইন্টারেস্টিং। এবং এই মাঝখানের মূর্তি হচ্ছে দুর্গা ঠাকুর, হ্যাঁ মূর্তির 10 হাত, কিন্তু উনি সিংহের উপর দাঁড়িয়ে নেই, উনি পদ্মফুলের উপর দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এটাও একটা খুব ইন্টারেস্টিং, মানে পদ্মফুলের যে পদ্মফুলও দেখো, তুমি ভেবে দেখলে পদ্মফুল, আর একটা নাম হচ্ছে পঙ্কজ, মানে পাঁকে যার জন্ম। তো সেই ফুলকে, তার সুগন্ধ ইত্যাদি পেতে গেলে তোমাকে জলে নামতে হবে, সেই ফুল কিন্তু বেশিরভাগ ঠাকুরের সঙ্গে খুব ক্লোজ অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এবং সেটাও কিন্তু একটা, যে তুমি এমন তোমার জন্ম হতে পারে কিন্তু তাও তুমি নিজেকে আপলিফ্ট করতে পারবে, হ্যাঁ ওই লেভেলে তুমি নিতে পারবে। এই যে ইউনিভার্সাল একটা, সবাইকে নিয়ে আমরা সব কিছু করবো, এটা একটা অদ্ভুত জিনিস। আমরা অনেক সময় ভাবি যে হিন্দু ধর্মে জাতপাত আছে, কিন্তু ওই জাতপাতের মানেটা এখন গত ধরো 200-300 বছরে হয়তো অনেক বেশি খারাপ হয়েছে, কিন্তু অরিজিনালি জাতপাতের মানে কিন্তু ছিল অন্যরকম। যে বৈদ্য সে লোকের চিকিৎসা করবে তাই সে বৈদ্য, তার মানে নয় যে সে একটা বিশেষ ধরনের জায়গায় দাঁড়িয়ে আছে,
0: ঠিক।
1: হ্যাঁ, তো ওই যে ওই মানেটা যদি আমরা ভাবি তখন কিন্তু মনে হয় যে অতটা হয়তো খারাপ ছিল না, এখন আমরা যখন দেখি তখন অবভিয়াসলি অন্যরকম। তো এই যে মূর্তি আমরা দেখেছিলাম, সেই মূর্তিটা আমি শুনেছি পরে যে আমার মনে হয় ওখানে একটা কোনো বুকলেট বা কিছু ছিল, এটা না 1953 সালে খুঁজে পাওয়া যায়, মানে তার আগে এই জায়গাটা পুরো জঙ্গলে ঢাকা ছিল। হ্যাঁ, এবং এটা খুব, এটাও খুব আশ্চর্য না যে 1953 সালে আমাদের দেশের অনেক জিনিসই কিন্তু ব্রিটিশ যুগে আবিষ্কার হয়েছে, ব্রিটিশরা এসে বন জঙ্গল সাফ করে গেছে। 1953 মানে স্বাধীনতার পরে, হ্যাঁ স্বাধীনতার পরে এটা আবিষ্কার হয়েছে। এবং এই, এবং মন্দিরটা কিন্তু বহু পুরনো, 850-930 খ্রিস্টাব্দ, তার মানে বহু বছরের পুরনো। সেই মন্দির যে এখনও আছে এবং তার যে 30 মূর্তিও ওই সময় ছিল, আশা করি সেই মূর্তির যত্ন ইত্যাদি হচ্ছে এখনও। কিন্তু এই যে মন্দিরটাকে যখন তুমি দেখবে, সেখানে কোনো কোণারকের উড়িষ্যাতে তো কোণারক এসব মন্দিরও আছে, সেরকম ধরনের কাজ কারুকার্য কিন্তু মন্দিরের বাইরে কিচ্ছু নেই। মন্দিরটাকে অলমোস্ট যেন এই মন্দিরটা এরমই থাকুক, বেশি লোক না জানতে পারলেই ভালো হয়, এইভাবে যেন করা হয়েছিল। এবং খুব ইন্টারেস্টিং, এটা আমি যখন এটা পড়লাম তখন আমার খুব অদ্ভুত লেগেছিল, আমার হচ্ছে আমি ছোটো ছিলাম সেরকম আরও অদ্ভুত লেগেছিলো, যে এই মন্দিরের যে দুর্গা তিনি এত শক্তিশালিনী যে পুজোর সময় তাকে সোনার মুখোশ পরিয়ে পুজো করা হয়, পাছে তিনি জেগে ওঠেন এবং সকলকে ভস্ম করে দেন। এইটা একটা অদ্ভুত জিনিস, আমার মনে হয় আমার ছোটোবেলায় এটা শুনে খুব গা শিরশিরের মতন লেগেছিলো, যে এটা তো একটা অদ্ভুত জিনিস, মানে এই মন্দিরে পুজো হবে কিন্তু পুজো করতে গিয়ে তুমি মরেও যেতে পারো, কেননা ঠাকুর এত ভয়াবহ, তার মূর্তি স্বভাব বলো বা তিনি এত তিনি যদি জাগ্রত হন তাহলে কিন্তু সকলের মৃত্যু হতে পারে। সেজন্য তাকে মুখোশ দিয়ে মুখটাকে ঢেকে দেওয়া হয় যাতে তার চোখের দৃষ্টি এই কারোর উপর না পড়ে।
0: বাহ রুমাদি, এত সুন্দর একটা গল্প বলার জন্যে, খুবই ইন্টারেস্টিং একটা গল্প, আমরা কত কিছু জানতে পারছি তোমার কাছ থেকে। চলো রুমাদি, এবারে আরেকটা গান শুনে নি। এই গানটি তুমি জাতপাত নিয়ে কথা বলছিলে, আমাদের সবার প্রিয় অরিজিৎ সিং এর এই গানটি জাগো মা।

0: শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের বিরতির পর। কথা হচ্ছিল দুর্গা পূজা নিয়ে রুমাদির সাথে। তো রুমাদি, এবারে তুমি কি বলতে চাও দুর্গা পূজা নিয়ে?
1: এবারে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দুর্গা পূজার একটা বিরাট একটা অংশ হচ্ছে অবশ্যই প্রসাদ খাওয়া, সকলকে দেখতে পাওয়া, নিজেরা দুর্গা ঠাকুরকে নিজের কী কী ইচ্ছা অনিচ্ছা এসব জানানো। তো আমার খুব মজার লাগে যে যখন দুর্গাপুজো হয়ে যায় আমরা সকলে সবসময় অত কাছ থেকে বসে দেখার সুযোগ পাই না, কিন্তু আমি গত কয়েক বছর ধরে যেহেতু এখানে পুজো প্রায় বাড়ির পুজোর মতন, বাড়ির পুজো মনে করেই আমরা করি, আমার মনে হয় সেজন্য খুব কাছ থেকে দেখার সুযোগ পাই। এইরকম দেখার সুযোগ আমি আমার খুব ছোটোবেলায় মামার বাড়িতে যে কলোনির পুজো হতো সেখানেও দেখেছি, এবং তখন দেখতাম যে, এবং সেটি এইখানেও পুরুত মশাই অনেক সময় দেখেছি করতে, যে একদম শেষে ছোট্ট একটা হাঁড়িতে করে যে মহাস্নানের জলটা সেটাতে দর্পণ বিসর্জন দেওয়া হয়, আয়নাটা দিয়ে দুর্গা ঠাকুরকে দেখা হয়েছে, সেটা ওই হাঁড়ির মধ্যে দেওয়া হয়। এবারে পুজোর ঘরটাকে একটু নেড়ে দেওয়া হয় এবং এটাকে বলে ঠাঁই নাড়া। মানে যেমন লোকে আজকালকার দিনে দেখি খুঁটি পুজো হচ্ছে বলে লোকে পোস্ট করে ছবি, কিন্তু ঠাঁই নাড়ার ছবি কিন্তু কেউ কখনো, ততক্ষণে লোকেরা প্যান্ডেল ছেড়ে পালিয়ে গেছে যে যার বাড়িতে ঘুম দিচ্ছে। না, সেই ঠাইনারা বুঝবে, কিন্তু এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং যে এরপরে ওই গঙ্গা জলটাকে মাথায় ছিটন পুরুত ঠাকুর, তারপর তো যা কাছাকাছি আছে, এবং তখন গচ্ছ গচ্ছ বলে মা দুর্গাকে বলেন যে তুমি এবার যেতে পারো, এটা না বললে কিন্তু উনি ওখান থেকে নড়বেন না, যে আমাকে তো যেতে বলেনি এখনো, আমি তাহলে থাকি। তো এরপরে যখন বিজয়া দশমীর সকালেই কিন্তু তাহলে বিসর্জন হয়ে গেল, বা যখন এই আজকাল বিদেশে যেরকম সময় বিজয়া দশমী হচ্ছে, বিজয়া যা পুজোর তাতে বিসর্জন, এবার বাকি থাকলো অ্যাকচুয়াল বিসর্জন নদীতে নিয়ে যাওয়া, সেটা কিন্তু আমাদের দেশে সবসময় বিকেলের দিকে হয়।
0: আচ্ছা রুমাদি, বিসর্জনে যাওয়ার আগে আমার মাঝখানে তোমাকে একটা ছোট্ট তোমার মতামত জানার ইচ্ছে আছে, একটু ডিফারেন্ট, যে এখন বাংলায় ওয়েস্টবেঙ্গলে একটা জিনিস হচ্ছে যে আমিষ নিরামিষ, এই দুর্গাপুজোর চার দিন আমিষ খাওয়া নিরামিষ খাওয়া। এবারে আমার যদ্দূর আমার তো পরিষ্কার মনে আছে আমরা ছোটোবেলায় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আমরা চার দিন তো ডেফিনেটলি নিরামিষ খেতাম, এবং অষ্টমীর দিন কোনো কোনো দিন হতো, অষ্টমীর দিন হয়তো রাতে মাংস টাংস খাওয়া হতো বা অন্য কিছু খাওয়া হতো, কিন্তু নিরামিষ খাওয়াটা তো একটা একদম রিচুয়ালই ছিল। আর নবরাত্রি যারা করে তারা তো নদিন ধরে প্রায় অনশনেই থাকে অলমোস্ট। তো তোমার এখানে কী মত?
1: আমারও এটা খুব ইন্টারেস্টিং, কারণ আমি লক্ষ্য করেছি যে এই আজকালকার দিনে একটা ব্যাপার হয়েছে যে সোশ্যাল মিডিয়া হওয়াতে, সোশ্যাল মিডিয়া আসলে একটা মোস্ট আনসোশ্যাল জিনিস। হ্যাঁ, কেননা সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো অন্য লোকের মতকে গ্রাহ্য করার ব্যাপার নেই। আমি দেখেছি যে যখন, এবং আমি কেন সকলেই দেখেছেন যে কেউ একজন হয়তো একটা কিছু লিখলো, তখন একদল লোক কিন্তু সেখানে ওইটাকে খারাপ বলার জন্য ছুটে আসবে, কিন্তু আমরা যখন লোককে এমনিতে দেখি বাজারে হাটে, তখন কি আমরা সবসময় লোককে ভুল ধরাতে পারি? আমাদের চুপ করে থাকতে হয় বহু সময়। সোশ্যাল মিডিয়া যেহেতু মুখহীন একটা উপস্থিতি, কেউ আমাকে ধরে বলতে পারবে না যে এই ভাই তুই আমাকে এরম বললি কেন, লোকে যে যা পারছে বলছে। এখন এই যে আমিষ খাওয়া নিরামিষ খাওয়া ব্যাপারটা, আপ্রুচি খানা পররুচি পর্ণা, এখন এর তুমি ঠিকই বলেছো যে পুজোর চার দিন তো এমনিতেই লোকে নিরামিষ খেত, আমরা তো চিরকাল আমরা প্যান্ডেলে কোনোদিনও দুপুরে প্রত্যেক দিন প্যান্ডেলে খেতে গেছি, কোনোদিন মনে পড়ে না যে কেউ মাছ ভাত খাইয়েছে, মাংস ভাত তো নয়ই, মাছ ভাতও কেউ খাওয়ায়নি। এখন এখন শুনি যে কলকাতায় যেসব ফ্ল্যাট বাড়ির পুজো হয় তাতে কিন্তু এক সময় মাছটা রান্না হয়েছে এরকম, এখন সে বড় লোকের বাড়ির ফ্ল্যাট সে মাছ রান্না করেছে, যে পাড়ার পুজো করছে সে সকলকে মাছ খাওয়াবে কি করে, লোকে তো নিরামিষ খেয়ে খুশি থেকেছে। যে মুহূর্তে এটা একটা নিয়মের মতন করে বলা হলো তখনই সবাই হাত পা ছুঁড়তে লাগলাম, না খাবো না খাবো না, সব গেল করে। কারণ তোমার যদি সত্যি ইচ্ছে করে তুমি প্যান্ডেলে নিরামিষ খেলে, লুচি খিচুড়ি এ তো খারাপ জিনিস নয়, লুচির মধ্যে এত খারাপ জিনিস, এর মধ্যে মাংসের গন্ধও নেই মাছেরও নেই, তো এটাও তো খারাপ জিনিস না। আর তোমার যদি ইচ্ছেই করে যে তুমি বেদুইনের রোল ছাড়া চলবে না,
2: তো
1: প্যান্ডেলে খেও না, প্যান্ডেলে তো তুমি এমনিও খেতে না। কাজে আমি জানি না, এই ধরনের হইচইগুলো আমার মনে হয় যে আসল যে বিষয়গুলো

0: আসল যে বিষয়ে নজর দেওয়া দরকার সেই বিষয়ে নজর না দিয়ে তোকে বড়ই এই ধরনের খুব সুপারফিশিয়াল ব্যাপার নিয়ে হইচই করে, তার চেয়ে বরং দেখো যে সবাই খেতে পেলো কিনা, আমাদের দেশে সকলে খেতে পেলো কিনা, এটা তো অনেক বড় সমস্যা।
1: একদম ঠিক বলেছো রুমাদি, প্যান্ডেলে যার প্যান্ডেলে যেমন হওয়া উচিত রীতি নিয়ম কানুন একটু ইয়ে মেনে সেটা ঠিক আছে, বাড়িতে তোমার যা পছন্দ খাও। আমরা এবারে আবার একটা গানের বিরতি নেব। এই গানটি খুবই প্রিয় আমার একটি গান, যদিও পুরোপুরি মা দুর্গাকে নিয়ে লেখা নয়, তবুও এই গানটি, এই ভক্তিমূলক গানটি জয়তী চক্রবর্তী গেয়েছেন একবার বিরাজোগ মা। হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের একজন সাধক উনি এই গানটি, স্বামীজি এই গানটি লিখেছেন, তো আপনারা এই গানটি শুনুন, আপনাদের খুবই ভালো লাগবে।

0: শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের বিরতির পর। কথা হচ্ছিল দুর্গাপুজো নিয়ে। এবছরের দুর্গাপুজো গতকাল গেল মহালয়া, দেবীপক্ষের শুরু অলরেডি হয়ে গেছে, পুজো পুজো ভাব চারদিকে। অ্যাডিলেডে বসে আমরা রুমাদির সাথে দুর্গাপুজো নিয়ে কথা বলছি, আর আমরা এবারে দুর্গাপুজো করব এবং তার সাজগোজ শুরু হয়ে গেছে। রুমাদি, দুর্গাপুজো,
1: রুমাদির কাছে দুর্গাপুজো মানে বিভিন্ন জায়গায় রিহার্সাল হচ্ছে কি না, কি ডেকোরেশন হবে, কি থিম ইত্যাদি। কিন্তু ছোটবেলায় দুর্গাপুজোর কিন্তু একটা বিরাট পার্ট ছিল দইকর্মা। তো আমরা তো ছোটবেলায় দইকর্মা বলতাম, তো পরে জানলাম যে কথাটা আসলে দধি করম্ব, অর্থাৎ দই মিশ্রিত ভোগ। তো দধিকর্মা বিয়ের সময়ও হয়, শ্রাদ্ধের সময়ও হয়। আমাদের দেশে দধিকর্মা নতুন জিনিস নয়, কিন্তু দুর্গাপুজো দধিকর্মাটা একটু স্পেশাল ব্যাপার। তো বৈদিক নিয়মে বিসর্জনের দিনে দই খই মেখে ঠাকুরকে দেওয়া হবে। কারণ আস্তে আস্তে করে দই খইয়ের সঙ্গে কেউ ভাবলো, আরে তো দই আর শুধু খই দেবো, চারটে মুরগি ফেলে দেওয়া যাক। আরেকজন এসে বললো দুটো কলাও দিয়ে দেওয়ার মধ্যে। তারপর তো বড় লোকের বাড়িতে বোঁদে সন্দেশ ইত্যাদি, আমারও খুব ভালো লাগে কিন্তু সন্দেশ দইকর্মা খেতে, বলা উচিত না এটা। কারণ আমার দিদিমার ছিল যে প্রসাদ কণিকা মাত্র, প্রসাদের জন্য কেউ যদি আরেকবার হাত পাতত তাহলে উনি ভীষণ বিরক্ত গোল গোল চোখ করে তাকাতেন। এটাই দইকর্মার দধিকর্মা বিয়েতে যেমন কষ্ট খাওয়া, কারণ ভোরবেলায় উঠিয়ে দিয়ে বলা হয় এই নে খা করে। আর যাদের শীতকালে বিয়ে হয়েছে তারা তো জানে যে কী কষ্ট সেটা উঠের খাওয়া, এবং তারপর আর সারাদিন তুই কিছু খেতে পারবি না, এখন যা পাচ্ছিস খেয়ে নে এইটা। তখন কিন্তু একদম ভক্তি আসতো না। কিন্তু দুর্গাপুজো যদিকর্মা তাতে কিন্তু ওই যে একটুখানি সন্দেশ পড়েছে, একটু কলা মাখা হয়েছে, এসব তো আগের দিনে, আগেকার দিনে লোকে সকালবেলায় চান করে, আমার জ্যাঠামশাই থেকে বাবাকেও শুনেছি করতে, যে একটা লাল কালিতে বেলপাতায় শ্রী দুর্গা এরম লিখে অঞ্জলি দিত। এটাকে বলতো যাত্রা করা। এখনকার দিনে কাঁসার থালায় শ্রী শ্রী দুর্গা মাতার লেখাই পাওয়া যায়, হ্যাঁ ছাপা আছে, ওইটার মধ্যে যেহেতু ফুল টুল সাজিয়ে ওইরকমভাবে যাত্রা করতে যান। যাত্রা করার কথা আরেকটা কথা মনে হলো, যে এখন অনেক শাড়ির দোকানে রূপোর টাকা দেয়, ছোট্ট প্লাস্টিকের কৌটো, তো এইরকম একটা করে টাকা আমার এই যাত্রা করানোর সময় আমার দিদিমা একটা আমাদের সময় পাঠাতেন। সবচেয়ে রেসপন্সিবল যে নাতি বা নাতনি, ইনভেরিয়াবলি নাতনি, কারণ নাতিদের ওপর ওনার খুব একটা ভরসা ছিল না, এরা গিয়ে তখন বন্ধু বান্ধব দেখে ছুটে কোথায় চলে যাবে। তা আমাদেরকে ওই টাকাটা নিয়ে যেতে হতো, এবং সেই টাকাটা খুব ইলাবোরেটলি পুরুষ ঠাকুরকে দিয়ে সিঁদুর মাখিয়ে, এবং সেই টাকাটা আবার ফেরত আনা হতো, ফেরত এনে এবার ওটা দিদিমার ঠাকুর ঘরের যে সেলফ সেখানে চালান। এই যে টাকাটাকে, এটাকে মনে করা তো খুব সুলক্ষণযুক্ত। আমি যখনই দোকানে এখন এই রূপোর টাকা কাউকে দেখি যে দিতে, দোকান থেকে আপনি এতগুলো শাড়ি কিনেছে, আমার সবসময় ওই কথাটা মনে হয় যে আমার দিদিমার সেই টাকাটি, একবারে একটি টাকা প্রত্যেক বছর ওই টাকাটিই বেরোতো, এবং তার রূপোর যে সে কোনোদিনও ছিল ক্রমশ ভুলেও গেছিলাম আমরা, কারণ তার এমন তেল তেলে লাল সিঁদুরে ঢাকা হয়ে গিয়েছিলো। সে টাকা কোথায় গেল কে জানে, আমার দিদিমাও তো বহু বছর নেই, সেও সে কোথায় গেছে কে জানে। তো এই ধরনের নিয়মগুলো কিন্তু আজকাল আর খুব একটা দেখা যায় না, কারণ ঠাকুর ঘরের বেদি, ঠাকুর ঘর আছে সেখানে গণেশের প্রাধান্যই বেশি আজকাল দেখি। সেই আগেকার দিনের মতন যে নানান রকম গুরুদেবের পায়ের ছাপ, বা অনেক সময় বয়স্ক লোকের পায়ের ছাপও দেখেছি দেয়ালে লেখা যে এটা আমার ঠাকুরদার পায়ের ছাপ, সে ধরনের ঠাকুর ঘর তো আজকাল আর হয় না। বিসর্জনেরও ন্যাচারালি সেরকম চেঞ্জ হয়েছে, এক মধ্যে শুনেছেন বিসর্জন 3 দিন 4 দিন 5 দিন প্রসেশনের মতন করে, এ যাবে তারপরে ও যাবে। আগেকার তো বিসর্জন সেরকম হতো না, যেই পুজো হয়ে গেল ব্যাস তক্ষণিক বিকেলের দিকে একটা টেম্পো বা একটা ট্রাক এলো, ঠাকুর তোলা হলো। আমাদের খুব লোভ ছিল অস্ত্রগুলোর ওপরে, ধারণা ছিল ওগুলো সারা বছর ভালো থাকবে, ওমা দুদিনের মধ্যে মরছে হয়ে, তারপরে তাকে আচ্ছা ঠিক আছে কোথায় সরিয়ে রাখা হোক।
0: তরুমা জি, বিসর্জনের আগে আমরা কি আর একটা গান শুনে নেবো? এই গানটি না হলে ঠিক পুজো পুজো ভাব আসে না, মানে পুজো এসে গেছে অথচ এই গানটা বাজছে না, এরকম ঠিক মনে হয় না। শ্রেয়া ঘোষাল আর জিৎ গাঙ্গুলির এই সুন্দর গানটি শুনুন, আপনাদের খুব ভালো।

0: শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের বিরতির পর। আপনারা শুনছেন রেডিও অ্যাডিলেড 101.5 এফএম এর বাংলা অনুষ্ঠান আলাপ অ্যাডিলেড। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা বিসর্জন নিয়ে গুটি কয়েক কথা বলবো, তারপরে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। রুমাদি,
1: বিসর্জনের কথা যদি বলছি, তো বিসর্জন তো আমাদের ছোটবেলায় বা এখনো যারা বিসর্জনে যায় তারা হচ্ছে যারা বেশ শক্ত সমর্থ ইয়াং লোক। কিছু লোক হয়তো কিছুক্ষণ ধরে নাচানাচি করলো, কিন্তু তারা কিন্তু গঙ্গার ধার অব্দি যায় না। তারা বাড়িতে বা প্যান্ডেলে বিজয়ার কোলাকুলি ইত্যাদি শুরু করে দেয়। আমাদের ছোটবেলায় বিসর্জন হয়ে যাওয়ার পরে বিজয় করাটা একটা খুব ভালো ব্যাপার। আমরা প্রত্যেক মানে অন্তত 3-4 দিন ধরে আমরা অন্তত প্রত্যেক দিন 5-6টা করে বাড়ি ঘুরে ঘুরে প্রণাম করে করে বেড়াতাম।
2: এইটাও ঠিক বলেছো,
1: এটা যে একটা কি আনন্দের ব্যাপার ছিল। হ্যাঁ, এবং সব জায়গায় প্রণাম, মানে কত ছোট তো কাজে কোনো তাদের হিসেব নেই যে কাকে প্রণাম করতে হবে কি কাকে প্রণাম করতে হবে না, এসবের কোনো বাদ নেই। বড় হলেই হলো, আমার থেকে বয়সে বড় আমি প্রণাম করে দিয়ে এসেছি। তো আমার মনে আছে যে এই যে বিজয় করতে আমরা যেতাম, তখন কিন্তু লোকেরা খুব একটা কেনা মিষ্টি, আজকাল যেমন লোকেরা কেটারিং করায় ছোট অনুষ্ঠান হলেও বা মিষ্টি কিনে রাখে, তখন কিন্তু তা ছিল না। আমাদের বাড়িতে প্রচুর নিমকি ভাজা হতো। এই একটা নিমকি ভাজার একটা বিরাট ইয়ে ছিল, আরেকটা ছিল মালপোয়া করা অথবা নারকলের কোনো মিষ্টি, নারকেল নাড়ু এবং তোক্তি, এই টাইপের মিষ্টি। এবং এগুলো কিন্তু একদম, নারকেল নাড়ুর কথা বলতে নেই, এখনকার দিনে হয়তো অনেক বাচ্চা জানেই না, কেননা তা সে কাউকে গড়তেও দেখেনি। আগেকার দিনে নারকল নাড়ু নিশ্চিন্তে লোকে পোঁটলা বেঁধে 1-2 মাস রেখে দিতে পারত, মিষ্টি সিঙ্গারা যে লবঙ্গলতিকা ওইসব সব বানাতো। আমি কিন্তু দুর্গাপূজার সময় বিষয়, আমার মেয়ে বলে যে মা পুরো নস্টালজিয়াতে পুজোর 1 মাস আগে থাকতে মিষ্টি বানানো শুরু করে। এবারে একটা প্ল্যান আছে মাখা সন্দেশ করার।
0: তরুমাদি, আমাদের অনুষ্ঠান একেবারে শেষের পর্যায়ে, আমাদের এবারে বিদায় নিতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন রেডিও অ্যাডিলেড 101.5 এফএম এর বাংলা অনুষ্ঠান আলাপ অ্যাডিলেড। প্রিয় ভারতীয় অনুষ্ঠানে প্রতি মাসের দ্বিতীয় রবিবার দুপুর 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আপাতত আমরা বিদায় নিচ্ছি, আমি আর রুমাদি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্গাপুজো এনজয় করুন এবং আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। তো রুমাদি,
1: সকলে ভালো থাকবেন, দুর্গাপূজার সময় খুব আনন্দ করুন, বিজয়ার আগামী শুভেচ্ছা নিন, বড়দেরকে প্রণাম জানাই, বছর সবার ভালো কাটুক।
0: বিজয়ার প্রতি শুভেচ্ছা এবং বড়দের আমারও প্রণাম। অনুষ্ঠান শেষ করব এক মিষ্টি গান দিয়ে। এই গানটি গেয়েছেন মোনামি ঘোষ। আমরা অনুষ্ঠান শেষ করব এই সুন্দর গানটি দিয়ে। নমস্কার।